গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, একটি বিশেষ পর্ব নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। অবশ্যই নারী এবং পুরুষ দুজনের ক্ষেত্রেই এই বিষয়টি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বিষয়টি কি? বিষয়টি হলো রূপচর্চা। কিন্তু শুধুমাত্র কি আজকের দুই দিনে রূপচর্চার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় তা নয়, এর কিন্তু প্রেক্ষাপট সমগ্র বিশ্বে ভীষণ রকমভাবে বিস্তৃত হয়ে পড়েছে। অনেক বড় প্রেক্ষাপটে কাজ চলছে এই রূপ, অর্থাৎ আমাদের চেহারা, আমাদের ত্বক, এই সকল কিছু নিয়ে। আর যখন আমরা এই শহর শিলিগুড়ি, যা ক্রমবর্ধমান, যা ক্রমাগত এগিয়ে চলেছে উন্নয়নের দিকে, তার মধ্যে কিন্তু আমাদেরও পিছিয়ে থাকলে চলবে না। আর ঠিক সেই মুহূর্তেই আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গিয়েছি বিউটি থেরাপিস্ট পিয়ালি রায়কে। নমস্কার পিয়ালি দি।
1: নমস্কার।
0: আপনাকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ।
0: পিয়ালিদির সাথে আমরা কথা বলবো এই কিছুক্ষণ সময়, যে আমরা শুধুমাত্র রূপচর্চা বিষয়টিকে আরো গভীরভাবে ঢুকতে চাইব। শুধুমাত্র রূপচর্চা বিষয় নয়, তার শিক্ষাগত দিক থাকবে, তার আর্থিক দিকও থাকবে। কারণ সব কিছু মিলিয়ে আজকের সমাজে আমরা একবিংশ শতাব্দীতে এবং এই যে জেনজি তারা রয়েছে, তাদের কাছে পর্যন্ত পৌঁছতে গেলে কিন্তু আমাদের সকল বিষয় নিয়ে আরও উন্নতভাবে, আরও গভীরভাবে এগিয়ে যেতে হবে। আর প্রত্যেকটি বিষয়ের গভীরে প্রবেশ করতে গেলে তার জন্য একটা ভীষণ রকমভাবে গবেষণার দরকার হয়। তার জন্য আজকে আমরা পিয়ালিদির থেকে শুনব, যখন আপনার এই যে বিউটিশিয়ান বলা যায়, যেই সময় শিলিগুড়িতে বিউটি থেরাপি কথাটি প্রচলন হয়নি এতটাও, সবাই রূপচর্চা বা শুধুমাত্র পার্লার কেন্দ্রিক কিছু কাজ এবং একটু সাধারণ রূপচর্চার মধ্যে দিয়েই মহিলারা সীমাবদ্ধ থাকতেন, হঠাৎ করে সেই সময় তোমার কি মনে হয়েছিল যে এই বিশেষ বিষয়টিকে তুমি নিজের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করেছো, বা তোমার উৎসাহটা বা ইচ্ছেটা কখন থেকে জাগরিত হয়?
1: আচ্ছা, আমি 12 দেওয়ার পর আমার হাতে সানন্দা ম্যাগাজিন

0: ম্যাগাজিনটা আসে, তাতে 30খানা পেশার বিবরণ দেওয়া ছিল। তার মধ্যে আমি এই বিউটি থেরাপিস্ট পেশাটি দেখি। দেখার পর আমি এটা নিয়ে পড়াশোনা শুরু করি। আমাদের শিলিগুড়িতে তখন এর কোনো রকমই কিছুই মানে এর সম্বন্ধে কিচ্ছু জানা ছিল না, কিচ্ছু ছিল না, এখানে এ ব্যাপার নিয়ে পড়াশোনা করারও কোনো ব্যবস্থা ছিল না। তখন আমি খোঁজ খবর করে দেখলাম যে কলকাতা আর দিল্লিতে আপাতত এটা নিয়ে পড়াশোনা চলছে, সেই আমার শুরু। এইবারে তা আমি গ্র্যাজুয়েশন করা করলাম, করার পরে এই এই নিয়ে বিউটি থেরাপিস্ট নিয়ে আমি প্রথম শুরু করলাম কলকাতায় পড়াশোনা। তারপরে তো দিল্লি ব্যাঙ্গালোর বহু জায়গায় আমি গেছি, গিয়ে এই ব্যাপারে আরও পড়াশোনা করা, আরও জ্ঞান অর্জন করা আমি চালিয়ে গেছি। আমি এখনও এই বিষয়ে পড়াশোনা করেই যাচ্ছি, কারণ এর কোনো শেষ নেই। নিত্য নতুন প্রচুর সমস্যা আসছে ওয়েদারের জন্য আমাদের স্কিনে, হেয়ারে, সেইগুলোতে আমাদের আরও পড়াশোনা করে যেতেই হবে, কারণ নিত্য নতুন সমস্যা, তার নিত্য নতুন সমাধান দরকার। আগের সমাধান দিয়ে এখনকার সমস্যার সমাধান করা সম্ভব না, সেই জন্য আমার পড়াশোনা চলছেই।
1: আর সেই সময় আমার মনে হয় নগরান্নায়নের ফলে আজকের যে পরিবেশ এবং পরিস্থিতি, যা আমাদের শরীর মন তার সাথে অবশ্যই ত্বক এবং চুল সব কিছুতেই যে পরিবর্তন লক্ষিত হচ্ছে তা কিন্তু আগের সময়ে ছিল না,
0: একদম না। এত পলিউশনও ছিল না, আর শহর বেড়ে যাচ্ছে, তাতে করে আমাদের যানবাহন বাড়ছে, পলিউশনটাই মূলত। আর শিলিগুড়ির ওয়েদার আগে যারা ছিলেন, এখনও যারা রয়েছেন এক সময় ধরেই, তারা জানেন অনেক পাল্টে গেছে। শুধু শিলিগুড়ি বলবো কেন, সারা পৃথিবীরই আমাদের আবহাওয়া পাল্টে যাচ্ছে, সেক্ষেত্রে তার সাথে সাথে আমাদের তো পাল্টাতে হবেই, না হলে তো আমরা উপযুক্ত পরিষেবা কাউকেই দিয়ে উঠতে পারবো না।
1: এবার তোমার কাছে একটা প্রশ্নে যাচ্ছি। আজকের দিনে যেহেতু আমাদের পুরো জীবনটাই বলা যেতে পারে মুঠোফোনে বন্দী হয়ে গিয়েছে, এর বাইরে আমরা ঠিক ভাবতেই পারি না। অনেক সময় থাকলেও হয়তো আমরা অনেক কিছু ছেড়ে দিয়ে মুঠোফোনটাকে আঁকড়ে ধরি, আর তার মধ্যে পেয়ে যাই আমরা ভীষণ সহজভাবে প্রচুর প্রচুর কিছু সমাধান, যাকে আমরা হয়তো এমন সময়ে এমনভাবে পাচ্ছি সেটি হয়তো সেই সময়ের উপযুক্ত নয়। কিন্তু যখন আমরা স্ক্রল করতে করতে এই মুঠোফোনে দেখতে পেলাম, সেটি যদি আমাদের কাছে সহজ সাধ্য মনে হয় এবং সেটি আমাদের করার কাছে খুব সহজ মনে হয়, আমরা সেটিকে বেছে নেই, সেই পদ্ধতিকে বেছে নেই আমাদের সমাধানের জন্য, সঠিক কোনো গাইডেন্স ছাড়াই। তো সেটা কি সঠিক?
0: একেবারেই না, কারণ আমাদের তো ত্বকের নানান রকম বিভাগ রয়েছে, আর যেই উপাচারটা আমরা পেলাম সেটা আমার ত্বকে যাবে কি না সেটা তো আমাকে দেখতে হবে। তারপরে সেটা স্টেরিলাইজড প্রোডাক্ট হচ্ছে কি না, স্টেরিলাইজড না হলে সেখান থেকে তো আমাদের স্কিনে কিংবা চুলে ফাঙ্গাস হওয়ার একটা প্রভূত চান্স থেকে যায় না, সেক্ষেত্রে আমাদের সেটাও দেখতে হবে। সবার আগে দেখতে হবে সেটা আমাদের স্কিন এবং চুলের উপযোগী কি না, সেটা না দেখে ওভাবে ব্যবহার করে নেওয়াটা ঠিক,
1: কারণ এই প্রবণতা ভীষণভাবে লক্ষণীয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছেলেমেয়েরা যারা কলেজে পড়ছে কিংবা স্কুলে পড়ছে, তারা চট করেই ফোনের মধ্যে কিছু একটা দেখে, যেহেতু সেই সময় ত্বক বা চুল নিয়ে অনেক রকম ভাবনা শুরু হয় মানুষের মধ্যে, কিংবা আমরা সৌন্দর্য নিয়ে, নন্দনতত্ত্ব নিয়ে অনেক বেশি গভীরে প্রবেশ করবার চেষ্টা করি, আর ঠিক সেই সময়ই এসে যায় আমাদের কাছে ভীষণ রকমভাবে ইজিয়েস্ট, ভীষণ সহজ কিছু পদ্ধতি। তার ফলে সবাই আকৃষ্ট হয়ে যায় সেই পদ্ধতি অ্যাপ্লাই করে, গ্রহণ করে আরও নিজেকে সুন্দর করে তুলতে। কিন্তু কখনো কখনো দেখা যায় এতে হিতে বিপরীত হচ্ছে।
0: হিতে তো বিপরীত হবেই, কারণ যেটা সহজ সেটা কিন্তু সবসময় সমাধান হতে পারে না। সমাধান সবসময় সেটাই হবে যেটা সমস্যাটাকে নিয়ে বিশ্লেষণ করে তারপরে তার জন্য পথটা বের করবে, সেটাই আসল সমাধান হবে, তাছাড়া তো সম্ভব না এটা।
1: আচ্ছা, এবার ত্বক এবং চুলের ঊর্ধ্বে গিয়ে একটা কথা বলি। এই যে বিউটি থেরাপি শব্দটিতে যেহেতু যোগ হয়ে গেছে থেরাপি, এটি আমাদের মন মানসিকতাকে কতখানি প্রভাবিত করতে পারে?
0: এখন তো থেরাপি নিয়ে অনেক চর্চা হচ্ছে। আমি যখন শুরু করি তখন এটা নিয়ে চর্চা ছিল না, তখন শুধু বিউটিশিয়ানই লোকে জানত। কিন্তু আরও বিশদভাবে বিউটিফিকেশনের জন্য থেরাপিটাকে এর মধ্যে আমাদের ইনক্লুড।

0: করা হয়। এই থেরাপিটা আরও বিশদভাবে আমাদের চুল এবং ত্বকের সমস্যার সমাধানে আরও আমাদের সাহায্য করছে, যেটা বিউটিশিয়ান লেভেলে সম্ভব নয়। কারণ এখন যেহেতু বিবিধ ধরনের স্কিনের সমস্যা পাওয়া যাচ্ছে, যেটা আগে এত পাওয়া যেত না, সেই জন্য এখন থেরাপিস্ট না হলে কাজ করা বড় মুশকিল।
1: মানে বিজ্ঞানসম্মত পদ্ধতি অবশ্যই ভীষণ রকমভাবে দরকার।
0: একদম, বিজ্ঞানসম্মত না হলে এই সমস্যাগুলো সমাধান করা, এখন যে সমস্ত সমস্যাগুলো পলিউশনের জন্য আসছে সেটার জন্য যথেষ্ট পড়াশোনা দরকার এবং বিজ্ঞানসম্মত হতেই হবে, না হলে এগুলো সলভ করা সম্ভব না।
1: হ্যাঁ, যেটা আমরা আগেও দেখতে পেতাম যে ইয়াং জেনারেশনে যেই মুহূর্তে আমাদের বয়ঃসন্ধিক্ষণ, সে সময় ছেলে মেয়েদের ভীষণ রকমভাবে মুখে ব্রণ, ফুসকুড়ি সব কিছুই আসতো এবং ভীষণ অনেকের হয়তো সেটি আরও গুরুতর পর্যায়ে পৌঁছে যেত। আর সেই সময় আর তাছাড়া এখন দেখছি অল্প বয়সেও চুল পেকে যাওয়ার প্রবণতা ভীষণ রকমভাবে বৃদ্ধি পেয়েছে। তার সাথে রয়েছে কিছু আধুনিক পদ্ধতি যার প্রতি নতুন জেনারেশন, ভীষণ রকমভাবে নতুন প্রজন্ম এগিয়ে চলেছে। হয়তো তারা চুলটিকে বেশ ক্ষণিক সময়ের জন্য স্ট্রেট করতে চাইছে বা আরও অন্য রকমভাবে ভীষণ রকমভাবে তার মধ্যে হিট দেওয়া হচ্ছে, আরও অনেক কিছু করা হচ্ছে, তার ফলে তাদের অনেকটা ড্যামেজ হয়ে যাচ্ছে ভীষণ অল্প বয়সে। তো তার ফলে চুলের মধ্যে যে চুলের যে পোষণ থাকে, যে পুষ্টি থাকে, সেটি কমে যায় এবং অনেক সময় অকালপক্কতাও দেখা যায়। এই নিয়ে কি বলবেন?
0: আচ্ছা, একদম সময়ে উপযোগী প্রশ্ন। পলিউশনের জন্য আমাদের পিম্পলের প্রবণতা প্রচুর বেড়েছে, তার সাথে সাথে যেটা হয়েছে, যা আমরা দেখছি আমাদের মুঠোফোনের মধ্যে, সেটাই আমরা ঝপ করে আমাদের স্কিনে ব্যবহার করে ফেলছি। কিন্তু পিম্পলটা ইনফেক্টেড হয়েছে কি না, পিম্পলটা কি স্টেজে আছে, সেই সমস্ত না দেখে এভাবে কোনো কিছু ব্যবহার করে নেওয়াটা উচিত না। আমি বলতে চাইব যে সবসময় আগে কোনো বিউটি থেরাপিস্টের সাথে কনসাল্ট করে এইটার সমাধান করা হোক। এছাড়াও যদি চুলের যে সমস্যাটার কথা আপনি বললেন, সেটা হচ্ছে যে কেমিক্যাল দিলেই যে চুল খারাপ হবে তা নয়, কিন্তু কেমিক্যাল দেবার পরে তার হেয়ারের সেটার যত্ন রয়েছে নিজস্ব, সেই যত্নটা তো নিতে হবে। সেটা নিলাম না আমি শুধু চুলের মধ্যে কেমিক্যাল দিয়ে দিলাম, তাহলে তো চুল নষ্ট হতে বাধ্য। কিন্তু আমি কেমিক্যাল দেবার পর সেটা যদি আমি সঠিক পরিচর্যা করি, তাহলে কিন্তু এটা আমরা আটকে দিতে পারবো।
1: আচ্ছা, এবার আপনার কাছে একটা প্রশ্ন যে আমাদের সৌন্দর্য বা সৌন্দর্য বোধ বা প্রত্যেকটি মানুষের, শুধুমাত্র আমি কেন বলবো বয়স্ক মানুষদেরও, একটা নান্দনিক দিক রয়েছে যা আমাদের মনের ওপর ভীষণভাবে প্রভাব ফেলে। সেই বিষয় নিয়ে আপনি বলুন যে আমাদের সবসময় নিজেদেরকে সুন্দর রাখা, সুন্দর রাখা ছাড়াও যত্নে রাখা কতটা দরকার আমাদের মনন এবং যাপনের জন্য।
0: দেখুন, আয়নায় যদি সকালে উঠে নিজেকে আমরা পরিচ্ছন্ন দেখি, তাহলে তো আমাদের মনোবল বাড়বেই, সারা দিনের একটা এটা আমাদের শক্তি যোগাবে। সেই জন্য সবারই উচিত, তার জন্য যে সারাদিন ধরে আমাদের চর্চা করে যেতে হবে, বিউটিফিকেশন নিয়েই পড়ে থাকতে হবে, তা কিন্তু না। খুব সামান্য পরিচর্যাটুকু করলেই আমরা নিজেদের মেনটেন করে রেখে দিতে পারবো। তার জন্য বিশাল কোনো কিছু সারাদিন ধরে করার কিন্তু প্রয়োজনীয়তা নেই।
1: তার মানে আমরা যখন সকালে উঠি, তখন নিজেকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি ভালো সকাল, একটি সুন্দর সকালে নিজেদেরকে দেখি, তখন দেখে যখন নিজেদের মনের মধ্যে এক ভালো লাগা তৈরি হয়, তাতে আমরা কিন্তু পুরো দিনকে সুন্দরভাবে যাপন করবার জন্য প্রস্তুত হয়ে পড়ি। তাই জন্য অবশ্যই নিজেকে গুছিয়ে রাখা, নিজেকে যত্নে রাখা দরকার। আর আমাদের যে থেরাপিস্ট আজকে আছেন, তার কথা অনুযায়ী সারাক্ষণ আমরা তাতে নাই বা ব্যস্ত থাকতে পারলাম, কিন্তু কিছু সময় আমাদের প্রত্যেকে নারী পুরুষ ভেদে নির্বিশেষে সকলে নিজেকে যত্ন নেওয়া উচিত। আর ত্বক বা চুল ঠিক শরীরের অন্যান্য অঙ্গের মতনই একই রকমভাবে গুরুত্বপূর্ণ, যাকে আমরা কোনোভাবেই তাচ্ছিল্য করতে কিন্তু পারবো না। তারাও আমাদের শরীরের অন্য অর্গান অঙ্গ প্রত্যঙ্গের মতো একই রকমভাবে গুরুত্বপূর্ণ। এরপর আমরা যাব পিয়ালিদির কাছে এই প্রশ্নে যে মেনোপোজ, মেনোপোজের পরে যে ফট করে স্কিনের যে সমস্যাগুলো আসে, বিভিন্ন রকম সমস্যা

0: সমস্যা বা তার সাথে যে মানসিক কিছু সমস্যা তৈরি হয় তারতে এই বিউটি থেরাপি কতটা কাজ করতে পারে?
1: মেনোপজ আমাদের মহিলাদের একটা স্বাভাবিক চক্রের মধ্যে আসে, তা মেনোপজ থেকে আমাদের স্কিন এবং চুল, শুধু স্কিন চুল কেন, আমাদের পুরো শরীরের ওপরই এর প্রচুর প্রভাব ফেলে। অবশ্যই মেনোপজ আসার আগে ডাক্তারের সাথে কনসাল্ট করা, গাইনিকদের সাথে কনসাল্ট করা অত্যন্ত জরুরি। এটা নিজে নিজে কিছু দেখে, কিছু ওষুধ খেয়ে নিলাম, কিছু করে ফেললাম, এটা একদম করা উচিত নয়। আর আমাদের কাছেও এই মেনোপজের দরুন যে সমস্ত চুল এবং ত্বকে সমস্যা আসে সেগুলোর সমাধানের জন্য আমাদের কাছেও প্রচুর ব্যবস্থা রয়েছে, তবে সেটা একটু আগের থেকে শুরু করা ভালো। মোটামুটি আমাদের 40-এর পর থেকে আমরা যদি ঠিকমতো আমাদের ত্বক আর চুলের পরিচর্যা শুরু করে দিই, তাহলে মেনোপজের জন্য যে আমাদের ফলটা আসবে স্কিন এবং হেয়ারের মধ্যে সেটা আমরা বহুলাংশে আটকে দিতে পারব।
0: বাহ, তাহলে এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। এবার আসছি এই যে বিউটি থেরাপি বা রূপচর্চার জগৎ রয়েছে সমগ্র, এই রূপচর্চার জগতের জন্য যখন আমাদের নতুন প্রজন্মের বা আমরা আমাদের শহরের বা সমগ্র উত্তরবঙ্গেই ধরতে পারি, এই বিষয়ে পড়াশুনো করতে গেলে বা এই বিষয় নিয়ে যদি তারা ভাবতে চায় যে আমরা ক্যারিয়ার হিসেবে আমাদের জীবন যাপনের জন্য একে পথ হিসেবে গ্রহণ করব, তবে তারা ঠিক কি কি পথ অবলম্বন করতে পারে?
1: আচ্ছা, সেক্ষেত্রে যেটা হচ্ছে কোনো ভালো ইনস্টিটিউট থেকে অবশ্যই বিউটি থেরাপিস্টের জন্য, এটা ভাগে ভাগে হয়, প্রথমে ডিপ্লোমা হয়, এরকম ভাগে ভাগে এর সিলেবাসটা ভাগ করা আছে, বেসিক থেকেই আমি বলবো শুরু করা উচিত। একেবারে টপ লেভেলের কোর্স না করে বেসিক থেকে শুরু করা উচিত। জ্ঞান যত গভীর হবে তত ভালো পরিষেবা দেওয়া সম্ভব। পড়াশোনা না করে এই জগতে আসতে আমি মানা করব। শুধু যে হাতে আমাদের কাজ থাকলে হবে তা কিন্তু নয়, আমাদের স্কিন সম্বন্ধে জানতে হবে, হেয়ারের সম্বন্ধে পুরো জানতে হবে, সমস্ত বিষয়ে পরিষ্কারভাবে আমাদের একটা জ্ঞান থাকতে হবে। আর তার জন্যই ভালো কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে সমস্ত বিষয়ে পড়াশোনা করাটা অত্যন্ত জরুরি। পড়াশোনা ছাড়া এই লাইনে আমরা কিন্তু বেশি দিন আগিয়ে থাকতে পারবো না, কারণ নিত্য নতুন সমস্যা আসছে, নিত্য নতুন তার সমাধান বেরোচ্ছে, সেইগুলোকে অ্যাডাপ্ট করতে হলে আমাদের নিয়মিতভাবে পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে। আর যে যারা এই পেশায় নতুন আসতে চাও, তারা প্রথম থেকে একদম বেসিক কোর্স থেকে স্টার্ট করো, তাহলে তোমরা একদম গ্রিপ পাবে এই বিষয়টার ওপর।
0: আর যতটা জানি অনেক বছর ধরে আপনি এই প্রফেশনের সাথে যুক্ত এবং আমাদের শহরে অত্যন্ত আপনার একটি সুনাম রয়েছে এই কাজ নিয়ে, তাহলে আপনি যেই সময় শুরু করেছিলেন তার থেকে এখন পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 2026 সালে দাঁড়িয়ে আছি, তার মধ্যে আপনি নিজের কাজের মধ্যে পদ্ধতিগত কিংবা টেকনোলজির ব্যবহার সেটা কতটাভাবে নতুনভাবে আপনি তার মধ্যে প্রবেশ করেছেন বা কি কি টেকনিক আপনি নিয়ে নতুনভাবে কাজগুলো করে চলেছেন? আজও যেহেতু আপনি বলছিলেন, আপনার কথার সূত্র ধরেই বললাম যে সময়ের সাথে সাথে পদ্ধতিগত পরিবর্তনও হয়, না হলে পিছিয়ে পড়তে হবে আমাদেরকেও কোথাও, তার জন্য এগিয়ে যেতেই হবে এবং এগিয়ে যাওয়ার জন্য কিছু ধারা নিশ্চয়ই থাকবে। তাহলে আপনি নিজের কর্মক্ষেত্রে ঠিক সেভাবে কিভাবে সেই ধারাগুলোকে ক্রমবর্ধমানে এগিয়ে নিয়ে গেছেন?
1: আমি শুরু করেছি আজ থেকে 31 বছর আগে। তখন আমাদের এই বিউটি থেরাপিস্ট লাইনে টেকনোলজি ছিল, কিন্তু এখন 2026 দাঁড়িয়ে সেটা যে জায়গায় পৌঁছেছে সেই জায়গা অবধি তো অবশ্যই ছিল না। এখন যতখানি আমরা মেশিনারিজ পাচ্ছি তত মেশিনারি তখন ছিল না। এখন যেমন স্কিনে কোনো মেডিসিন আমরা অ্যাপ্লাই করে কিংবা কোনো এসেনশিয়াল অয়েল এ সমস্ত অ্যাপ্লাই করে সেগুলো পেনিট্রেট করার জন্য যত সুন্দর মেশিন আমরা এখন পাচ্ছি, তখন আমরা পেতাম না। তখন মেশিন খুব সামান্য ছিল, 2-3টে পেতাম, এখন অগণতি। এবং সবথেকে যেটা আমাদের সুবিধা হয়েছে, এখন এই সমস্ত মেশিনগুলোর মান প্রচণ্ড উন্নত, আগে সেই কোয়ালিটিটা আমরা পেতাম না, যার ফলে যে কোনো সমস্যার সমাধান আগে করতে আমাদের যতটা সময় লাগতো এখন সেই সময়টা

0: অনেক কমে এসছে। এখন এত ফার্স্ট লাইফ, সবার হাতে অত সময় তো আর আগের মতো থাকে না, সেই জন্য আমাদের অনেক দ্রুত পরিষেবা দিতে হয়। সেক্ষেত্রে এই মেশিনারিজগুলো আমাদের খুব সাহায্য করেছে। এই যে আমি বললাম, ক্রমাগত পড়াশোনা করে যেতে হবে, কারণ সমস্যা নতুন, তার সমাধান নতুন, তার জন্য নানান ধরনের ইকুইপমেন্টস আসছে, সেগুলো শেখা, সেগুলোকে অ্যাডাপ্ট করা, সেগুলোকে অ্যাপ্লাই করা, এগুলো খুব জরুরি।
1: টেকনিক, মেশিন এবং তার সাথে আমি জানতে চাইব যে ভেষজ পদ্ধতি, সেটাও কি আজ পর্যন্ত পুরনো দিনের মতো একই রকমভাবে গুরুত্বপূর্ণ?
0: একদম। আমি কিন্তু আয়ুর্বেদ নিয়েই কাজ করে থাকি, ভেষজ সমস্ত জিনিসপত্র নিয়েই আমি কাজ করে থাকি। আজও সমানভাবেই যত মেশিনারি এসছে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে আয়ুর্বেদের আজও কোনো জুড়ি নেই।
1: আচ্ছা, আমি আরেকটি বিষয় যেটি নিজে জানি সেটা শ্রোতা বন্ধুরা আপনাদেরকেও জানাবো। ভিগান বা অ্যান্টি ক্রুয়েলটি ফ্রি, অর্থাৎ প্রাণীদের ওপর কোনো রকমভাবে ক্ষতি না করে, আঘাত না হেনে, সেই সকল ট্রিটমেন্ট কিংবা যা যা ব্যবহার করা হচ্ছে সেই সকল সামগ্রী কিন্তু পিয়ালিদি ব্যবহার করে থাকেন নিজের কর্মক্ষেত্রে। এই সম্পর্কে একটু বলুন যে আপনার এই ধারণা বা এই জায়গাটা থেকে ভালো লাগার বিষয়টি কতটা আপনার নিজের কাছে গ্রহণীয় এবং কতটা আপনি ভালোবেসে এই বিষয়টিকে গ্রহণ করেছেন, এই ধারাটি।
0: ভেগান প্রোডাক্ট হাতে পাওয়ার পর আমি এতটাই খুশি হয়েছিলাম, আমি বলে বোঝাতে পারবো না। পশু পাখিকে আঘাত করা, এটা আমার ভালো লাগে না, যার জন্য এখন প্রচুর কোম্পানি ভেগান প্রোডাক্ট লঞ্চ করেছে, যার জন্য আমি এর ব্যবহার প্রচুর বাড়িয়ে দিয়েছি। আর সমস্ত ধরনের স্ট্রিমেই আমরা ভেগান প্রোডাক্ট এখন পাচ্ছি, যার জন্য কোনো সমস্যা নেই। আর আমার এখন 80% প্রোডাক্টই প্রায় ভেগান। আমি এভাবে ব্যবহার করতে পেরে, ভেগান প্রোডাক্ট ব্যবহার করতে পেরে আমি খুব স্যাটিসফাইড।
1: যে আমরা যদি নিজেরা ভালো থাকতে চাই, যদি সুন্দর থাকতে চাই, আর আমাদের যে এই যে প্রকৃতি রয়েছে সুন্দর, তার যাতে কোনো হানি না ঘটিয়েও আমরা ভালো থাকতে পারি, সেই পদ্ধতিটি কিন্তু আপনি আপনার কাছে তুলে ধরছেন সবসময়ই, আপনার সকল যত ক্লায়েন্ট রয়েছেন তাদের কাছে।
0: একদম, আমি সবসময় চেষ্টায় থাকি সবসময় প্রাকৃতিক প্রোডাক্ট দেব, অথচ প্রকৃতির ক্ষতি কোনো না করে।
1: কারণ বলতেই হয় যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি সব কিছু কিন্তু প্রয়োজনীয়, তাই জন্য আমাদের যদি আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হয়, আমাদেরকে আরও নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়, তবে যাতে অবশ্যই এই যে প্রকৃতি মা রয়েছে এবং পৃথিবীতে যে সকল কিছু, এক কীট পতঙ্গ থেকে শুরু করে নানা রকম জীব জন্তু, কত রকম কিছু রয়েছে যাদেরকে আমরা হানি না করেও, তাদের ক্ষতি না করেও কিন্তু আমরা নিজেদের ভালো করতে পারি। কিন্তু আজকে এই বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে কোথাও যেন আমরা ভুলে গিয়েছি এই সকল বিষয়গুলো, আমরা শুধুমাত্র আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি। এমন অনেক পদ্ধতি রয়েছে যাতে হয়তো আমরা খুব ক্ষণিক সময়ের মধ্যে অনেক রকমভাবে নিজেরা, আমাদের স্কিন গ্লো হয়ে যাচ্ছে, আমাদের ত্বকে উজ্জ্বল্য আসছে, আমাদের চুল ভালো হয়ে যাচ্ছে, এমন অনেক কিছু, কিন্তু হয়তো সেগুলো কোথাও না কোথাও তার পেছনে রয়েছে এক ভীষণ কষ্টের কাহিনী, কোনো না কোনো প্রাণীর ওপর ভীষণ রকম অত্যাচার করে আসা কিছু প্রোডাক্ট। কিন্তু সেই জিনিসটি যখন না করে আমরা কিছু সহজ পদ্ধতি, যেখানে কোনো প্রাণের ক্ষতি বা কোনো প্রাণীকে বা এই জগতের কোনো কিছুকে কষ্ট না দিয়ে আমরা করতে পারি, তখন কিন্তু তার সাথে আসে মনে এক অদ্ভুত প্রশান্তি। আর তার ফলে যেটা চেহারায় ফুটে ওঠে আমাদের মনের আনন্দের দিক থেকে, সেটা কিন্তু সত্যি তার কোনো বিকল্প নেই।
0: একদম, আমি এখানে একদম আপনার সাথে একমত। পরিবেশের ক্ষতি না করেও আমাদের রূপচর্চা করা একদম সম্ভব।
1: আর এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আর্থিক দিক বলবো, আর্থিক দিকে এটিকে যদি আমরা ব্যবসা হিসেবে নেই, তবে আজকের যুগে দাঁড়িয়ে এর প্রচণ্ড রকমভাবে এক ব্যাপ্তি ঘটেছে। এই যে ছেলে মেয়েরা যারা নতুন প্রজন্মে যারা পড়াশুনো করে আসতে চাইছে, তাদের কাছে যে অর্থের দিকের, অর্থের আয়ের ব্যাপার, আমরা বলবো যে চাকরি হয়তো কমে গিয়েছে, কিন্তু বিভিন্ন রকম এমন পথ খুলে গিয়েছে যাতে আমরা যথেষ্ট পরিমাণ আয় করতে পারি এবং নিজেদেরকে সম্পূর্ণ রকমভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি সকল সুযোগ সুবিধার মধ্যে দিয়ে, সেই বিষয়ে একটু বলুন।
0: আমি যখন শুরু করেছিলাম আমাদের এই বিউটি থেরাপিস্ট জার্নিতে, এত

0: ইয়ে ছিল না, আমাদের এত আয়ের সুযোগ ছিল না, কিন্তু এখন এটা ব্যাপ্তি এত হয়েছে। আগে শুধু এটাতে মহিলারাই আসতেন, এখন পুরুষরাও প্রচুর পরিমাণে আসছেন। আগে যে কনসেপ্টে আমাদের চলতো, এখন টোটাল কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে, যার ফলে আমাদের এই বিউটিফিকেশন লাইনে প্রচুর সুযোগ এসছে রোজগার করার। শুধু যে নিজেকে কোনো ক্লিনিক খুলতে হবে কিংবা পার্লার খুলতে হবে তাহলেই আমি রোজগার করতে পারবো, এখন কিন্তু সেটা নেই। প্রচুর বড় বড় স্যালন হয়েছে, যারা প্রচুর শেখা ভালো ছেলেমেয়েকে হায়ার করে, এখানে কিন্তু ভালো রকম স্যালারি তারা পে করে থাকে, যার জন্য একটা এখানে একটা বড় রাস্তা খুলেছে। ধরুন কারোর পক্ষে এই মুহূর্তে ইনভেস্ট করে একটা স্যালন খোলা সম্ভব না, সেক্ষেত্রে সে কোনো বড় স্যালনের সাথে যোগ হয়ে গেল, তার একটা আয় নিশ্চিত ব্যবস্থা হলো, তার বসে থাকতে হলো না, তার হাত আমাদের কি হয় যত আমরা চর্চা করব তত আমরা পলিশড হব, তো সেই ক্ষেত্রে তার চর্চাটাও নষ্ট হলো না, সে তার জীবনধারণটাও করতে পারলো। সবার পক্ষে তো স্যালন খোলা সম্ভব হয়ে ওঠে না, তো যার জন্য এখন আমি শিখে কি করব, করে তো আমি স্যালন খুলতে পারবো না, এই চিন্তা ভাবনাটা মাথার থেকে একদম সরিয়ে দেওয়া উচিত। শুধু ভারতবর্ষেই যদি ধরা হয় তাহলে আমাদের কিন্তু প্রচুর আন্তর্জাতিক মানের স্যালন কোম্পানি এখন ভারতবর্ষে এসে গেছে, তারা লোকাল পিপলই হায়ার করে থাকে, যার জন্য আমাদের এই নিয়ে ভাবার কোনো দরকারই নেই যে আমি কোর্স করে করবোটা কি, আমি তো স্যালন খুলতে পারছি না, নাই ব্যাপার লই। সেক্ষেত্রে কিন্তু বড় বড় স্যালনগুলোতে প্রচুর অপরচুনিটি আছে, যেখানে হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয়ে থাকে, সেখানে কিন্তু আমরা যোগদান করে নিলেই আমাদের কিন্তু সমস্যার সমাধান।
1: আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, আর যখন পিয়ালি রায়ের মতো একজন বিশিষ্ট বিউটি থেরাপিস্টকে আমরা পেয়ে গিয়েছি, তাহলে ছোট্ট করে শেষে আমরা জেনে নেব এই যে ষড়ঋতুর পরিবর্তন, একের পর এক পরিবর্তন আসতে থাকে, তাতে আমরা ঠিক ঘরোয়াভাবেও নিজেদেরকে কী করে মেনটেন করে রাখতে পারবো, নিজেদের স্কিন, নিজেদের ত্বক এবং চুলকে সযত্নে রাখ।
0: ঋতুর পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের ত্বকের চাহিদা, চুলের চাহিদা কিন্তু পাল্টে যায়। শীতকালে আমাদের ত্বক যেভাবে রিয়্যাক্ট করে, গরমকালে সেটা করে না, এটা তো সবাই আমরা নিশ্চয়ই বুঝতে পারি। তো সেক্ষেত্রে আমাদের উচিত সিজন ওয়াইজ প্রোডাক্ট চেঞ্জ করে ব্যবহার করা। এই একটাই কোনো ময়শ্চারাইজার কিংবা একটাই কোনো ক্লিনজার নিয়ে আমরা সারা বছর ব্যবহার যে করি, এটা কিন্তু ঠিক পদ্ধতি নয়। আমাদের যদি উপকার পেতে হয় তাহলে কিন্তু সিজন ওয়াইজ প্রোডাক্ট চেঞ্জ করে ফেলা উচিত। সেই জন্য কোনো প্রোডাক্টই বড় কেনার দরকার নেই, সব কিছুই অল্প কেনা উচিত, কিনে ব্যবহার করে সিজন পাল্টালে আবার সেই সিজন মতো প্রোডাক্টে মুভ করা উচিত। চুলের ক্ষেত্রেও ঠিক, যে কোনো একটা শ্যাম্পু নিয়েই আমরা বসে রয়েছি, অথচ গরমকালে আমাদের চুল বেশি ঘামে, শীতকালে আমাদের অত ঘামে না, সেক্ষেত্রে একই ধরনের শ্যাম্পু আমরা দু সিজনেই ব্যবহার করছি, এটা কিন্তু সুবিধাজনক নয়। শীতকালে যেমন আমাদের স্ক্যাল্পে একটা ড্রাইনেস আসে, অনেকে তার সাথে ড্যান্ড্রাফ আসে, তো সেইগুলোকে তো তার মতো করে ট্রিট করতে হলে সেই অনুযায়ী আমাদের শ্যাম্পু ব্যবহার করা উচিত। শুধু শ্যাম্পু বলবো কেন, আজ আমাদের নানান ধরনের, আগে যেমন আমরা শুধু নারকেল তেলটাই পেতাম, এখন হেয়ারের অনেক সমস্যার সমাধানের জন্য নানান ধরনের আমাদের কাছে তেল এসে পৌঁছেছে, সিজন ওয়াইজ সেগুলো পাল্টে ব্যবহার করাটাই যুক্তিযুক্ত। একটা কোনো কিছু দিয়েই সবছর চালানো ঠিক না, তবে হ্যাঁ সবসময় যেটা আমাদের স্কিনের জন্য নিজেদের হাতের কাছে রাখা উচিত সেটা একটা ময়শ্চারাইজার আর একটা ওয়াশ, সেটা স্কিন অনুযায়ী চেঞ্জ হয়, কখনো সেটা ফেস ওয়াশ ফর্মে থাকে, কখনো সেটা ক্লিনজার ফর্মে থাকে। আর হেয়ারের জন্য অন্তত দুটো জিনিস সবার হাতে থাকলে ভালো হয়, সেটা হচ্ছে একটা শ্যাম্পু অবশ্যই কেমিক্যাল ছাড়া, আর একটা তেল, যে কোনো একটা ভালো হেয়ার অয়েল, চুল অনুযায়ী সিজন অনুযায়ী। সেই জন্যই আমার বক্তব্য যে সবসময় ছোট প্রোডাক্ট কেনা উচিত, কারণ সিজন শেষ হয়ে গেলে ওই প্রোডাক্টটা আমাদের আর কাজে লাগে না, পড়ে থাকে, হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রে ছোট প্রোডাক্ট কিনে যেই সিজনের যেটা সেই সিজনের সেটা ব্যবহার করে শেষ করে দেওয়াটাই বেটার।
1: আর এই যে বিভিন্ন রকম তেলের কথা বললে, সেই এসেনশিয়াল অয়েল হোক বা তেল হোক, সেইগুলো কি মানে আপনি নিজের কাজেও ব্যবহার করে থাকেন? আপনি

0: এসেন্সিয়াল অয়েল ছাড়া তো আমাদের কাজ হবেই না। নানান ধরনের স্কিন এবং হেয়ারের সমস্যার সমাধানের জন্য এসেন্সিয়াল আমাদের কাজে আজ মাস্ট, আমাদের এটা প্রয়োজন প্রত্যেকটা পদে। এসেন্সিয়াল অয়েল না দিলে আমরা এখন সমস্ত ধরনের স্কিনের, বিশেষ করে স্কিনের ক্ষেত্রেই আমি বলছি, সমস্যার সমাধান করা আজকালকার যুগে বেশ অসুবিধাজনক।
1: আচ্ছা, আর এই যে মাসিক একটি যত্ন নিজের প্রতি, তো সেটা কি একটি ফেসিয়াল, একটি স্পা, এটুকুতেই সীমাবদ্ধ থাকলে চলবে?
0: না, অবশ্যই না। নিজেকে তো বাড়িতে নিয়মিত নিজের পরিচর্যাটুকু তো করতে হবে, তার জন্য যে সারাদিন ধরে আমাকে পরিচর্যায় বসতে হবে তা কিন্তু নয়। সারাদিনে 10টা মিনিট, সকালে 5 মিনিট, রাত্রে 5 মিনিট, এইটুকুই যথেষ্ট। এইটুকু সময়ে নিজের স্কিন অনুযায়ী স্কিনটাকে পরিষ্কার করা, ময়শ্চারাইজার ব্যবহার করা, বাইরে বেরোলে একটু সানস্ক্রিন ব্যবহার করা যথেষ্ট। রোজকার, যেহেতু এখন পলিউশন বেড়েছে, সেক্ষেত্রে রোজকার আমাদের হেয়ারটাকে পরিষ্কার রাখা ভীষণ জরুরি। একদিন শ্যাম্পু করলাম, 7-10 দিন করলাম না, এই পদ্ধতিতে কিন্তু এখন চলে না। এখন যা পলিউশন তাতে রোজকার চুলকে ওয়াশ করা ভীষণ জরুরি।
1: শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনলেন বিউটি থেরাপিস্ট পিয়ালি রায়ের থেকে অনেক রকম কথা। তার সাথে জানা গেল এই যে বিউটি থেরাপি, তা নিয়ে যে কর্মসংস্থান, আর্থিক দিক থেকে নিজেরা যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে পারবে ছেলেমেয়েরা, সেই সকল বিষয় নিয়ে। শেষ পর্যন্ত একটা কথা শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, যে সাজাবো যতনে এবং সাজবো যতনে, এই নিয়মটি রেখে, মনে করে, এই ভাবনা রেখে দিয়ে আপনারা জীবনের পথে এগিয়ে চলুন, নিজেদেরকে সুন্দর রাখুন, ভালো রাখুন, তার সাথে অবশ্যই সুস্থ থাকুন। নমস্কার।
0: নমস্কার।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: ज्योतिरादित्य सिन्धियाले आज नयाँ दिल्लीमा राष्ट्रमण्डल खेलकुद स्वर्ण पदक विजेता मीराबाई चानुलाई भेटे र ग्लास्गोमा लगातार तेस्रो राष्ट्रमण्डल खेलकुद स्वर्ण पदक जितेकोमा बधाई दिए। भेटघाटको क्रममा श्री सिन्धियाले मीराबाई चानुको दृढ़ संकल्पको प्रशंसा गरे र उनको उपलब्धिले देशभरका युवा खेलाड़ीहरूलाई विशेष गरी पूर्वोत्तरमा प्रेरणा दिने उल्लेख गरे। मन्त्रीले पूर्वोत्तर क्षेत्र विकास मन्त्रालयको उच्चस्तरीय कार्यदल र एक राज्य एक खेल पहल मार्फत पूर्वोत्तरमा खेलकुद पारिस्थितिक प्रणालीलाई बलियो बनाउन केन्द्रका प्रयासहरूमाथि प्रकाश पारे। उनले भने कि सरकारको प्राथमिक ध्यान विश्वस्तरीय कोचिङ वैज्ञानिक प्रशिक्षण र खेलकुद पूर्वाधार सिर्जना गर्नु हो जसले गर्दा यस क्षेत्रबाट धेरै च्याम्पियनहरू हुर्काउन सकियोस्। भारतीय मौसम विज्ञान विभागले आज अरूणाचल प्रदेश बिहार उपहिमाली पश्चिम बंगालका गांगेय क्षेत्र र सिक्किममा मुसलाधार वर्षाका लागि अरेन्ज अलर्ट चेतावनी जारी गरेको छ। भोलि हरियाणा चण्डीगढ़ पंजाब हिमाचल प्रदेश उत्तराखण्ड र उत्तर प्रदेशमा पनि मुसलाधार वर्षा हुने अनुमान गरिएको छ। अण्डमान र निकोबार द्वीप समूह असम मेघालय नागाल्याण्ड मणिपुर मिजोरम छत्तीसगढ तटीय कर्नाटक झारखण्ड केरला माहे कोंकण गोवा मध्य महाराष्ट्रमा पनि यस्तै अवस्था रहने अनुमान गरिएको छ। राष्ट्रिय राजधानीका केही भागहरूमा आज पनि हल्कादेखि मध्यम वर्षा हुने अनुमान गरिएको छ। अब अन्त्यमा सुन्नुहोस् यस बुलेटिनका मुख्य समाचार। रक्षा मन्त्री राजनाथ सिंहले देशको रक्षा प्रणालीलाई सुदृढ पार्न रक्षा मन्त्रालयका सैन्य र नागरिक विभागहरू बीच बढ़ी समन्वयको आवश्यकतामा जोड़ दिनुभएको छ। आकाशवाणीको समाचार सेवा प्रभागले आज राति 9:30 बजे फोन इन कार्यक्रम पब्लिक स्पीकमा साइबर ठगी र साइबर सुरक्षा नागरिकको डिजिटल सुरक्षा विषयबारे
1: आकाशवाणी खबर पढ्छ धृति सेन शर्मा। विशेष विशेष खबरगुलो लोकसभায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতবি। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরতদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লির সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। বিহার মধ্যপ্রদেশ ও গুজরাট তিনটি বিধানসভার আসনের উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি, একটিতে কংগ্রেস, বাকিপুরে জিতেছে জনসুরাজ পার্টি। ইরান আজ স্পষ্ট জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনোরকম আলোচনা চলছে না, এমনকি ভবিষ্যতেও কোনোরকম বৈঠকের পরিকল্পনা নেই। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে 11টি বিভাগে 8টি পদক জয় করার জন্য ঐতিহাসিক প্রদর্শনের প্রশংসা করেছেন। অভিনন্দন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছর মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর 2টায় অধিবেশন বসলে কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় উত্থাপন করেন। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়ায় সংস্কারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। শ্রী মেঘওয়াল বলেন সুপ্রিম কোর্টে ক্রমবর্ধমান বকেয়া মামলার সংখ্যা কমানো এবং বিচার ব্যবস্থাকে আরো কার্যকর করাই বিলের মূল লক্ষ্য।
2: आज प्रस्तुत ये विधेयक भी न्याय क्षेत्र में उसी सुधार श्रृंखला की एक महत्वपूर्ण कड़ी है। समान परिप्रेक्ष्य में माननीय सर्वोच्च न्यायालय में लंबित मामलों की बढ़ती संख्या तथा न्याय कार्य प्रणाली को अधिक एफिशिएंट एवं इफेक्टिव बनाने के उद्देश्य से इस अमेंडमेंट बिल में चीफ जस्टिस ऑफ इंडिया सहित अन्य न्यायाधीशों की संख्या 34 से बढ़ाकर 38 किए जाने का प्रावधान किया गया है।
1: বিল পাশের পরই লোকসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। এদিকে রাজ্যসভায় আজ পাশ হয়েছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যা সমাধানের সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিলটি। দুপুর

পর সভা বসলে এমএসএমই মন্ত্রী জিতেন রাম মাঝি বিলটি সভায় পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এমএসএমই ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি, তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। বিল পাশের পর রাজ্যসভার অধিবেশনও দিনের মতো মুলতবি হয়ে যায়। উল্লেখ্য, এর আগে নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন রাজ্যসভার অধিবেশন বারবার এবং তারপর দিনের মতো মুলতবি করে দিতে হয়। একই কারণে লোকসভার অধিবেশনও বারবারের পর দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির উপর আলোচনায় অংশ না নেওয়ার জন্য বিরোধীদের ভূমিকার করার সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে তিনি বলেন, লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংশোধনী বিল পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্যও আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল পাশের সময় বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না। একাধিক বিজেপি সাংসদ বিরোধীদের এই নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্ত্র মন্ত্রে বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে কংগ্রেস সভাপতি লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেছেন। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সভায় এসে এ ব্যাপারে বিবৃতি দিতে হবে। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ বলেছেন, গত 28 জুলাইয়ের নির্দেশে যাদের বিরুদ্ধে গুরুতর অতীত অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা রক্ষা করতে কেন্দ্র বদ্ধপরিকর। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 18 আগস্ট। দেশের 3টি বিধানসভা আসনের উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি, একটিতে কংগ্রেস এবং একটিতে জনসুরাজ পার্টি। গুজরাটের মঞ্জালপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রভাই প্যাটেল জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিকাভাই রাভারিকে 30,600 ভোটে হারিয়ে দেন। প্রবীণ বিজেপি বিধায়ক প্রাক্তন মন্ত্রী যোগেশ প্যাটেলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। দলের প্রার্থী ঘনশ্যাম সিং বিজেপির আশুতোষ তিওয়ারিকে প্রায় 6,000 ভোটে হারিয়ে দেন। প্রতারণার একটি মামলায় কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র ভারতীর 3 বছরের কারাবাসের প্রেক্ষিতে এই আসনটিতে ভোট গ্রহণ করা হয়। অন্যদিকে বিহারের বাঁকিপুর আসনে জনসুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর জয়ী হয়েছেন। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবেন। আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরান আজ স্পষ্ট জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো রকম আলোচনা চলছে না, এমনকি ভবিষ্যতেও কোনো রকম বৈঠকের পরিকল্পনা নেই। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আজ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার কর্মসূচি আছে বলে যে দাবি করেছিলেন তা পরস্পর বিরোধী প্রমাণিত হল। বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও ইরানের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার কারণেই এর আগে পরিকল্পিত ব্যাপক হামলা স্থগিত রাখতে বাধ্য হন। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগেই ট্রাম্পের দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। কোনোরকম আলোচনা চলা বা বৈঠকের পরিকল্পনার সম্ভাবনাও নস্যাৎ করে দেন তিনি।
পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাতভর বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যান, তাদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী

0: আরো গুলি চালিয়েছে বলে অভিযোগ। রাউলকোটে মধ্যরাতে আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনী চড়াও হয়। বিক্ষোভকারীদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। গত 50 দিন ধরে তারা ওই এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল আরও অনেকে আন্দোলনে যোগ দেন এবং ক্রমশ তা অঞ্চলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। পিওজেকের মানবাধিকার পরিষদের সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর গুলি চালনায় এ পর্যন্ত 80 জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লাজিজ কুদরাদফের সঙ্গে বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে ভারত উজবেক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে এখন ওড়িশায়। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আজ নতুন দিল্লিতে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাসের একটি মূর্তির আবরণ উন্মোচন করেন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডাক্তার মনসুখ মান্ডভিয়া আজ সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পদক জয়ীদের ঐতিহাসিক প্রদর্শনের প্রশংসা করেছেন। ভারতীয় প্রতিযোগীরা ভারোত্তোলনের 11টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে 8টি পদক জয় করে। এর মধ্যে 1টি সোনা, 6টি রূপ এবং 1টি ব্রোঞ্জ। স্বর্ণ পদক জয়ীর জন্য 30 লক্ষ টাকা, রৌপ্য পদক জয়ীদের জন্য 20 লক্ষ টাকা করে এবং ব্রোঞ্জ পদক জয়ীদের জন্য 10 লক্ষ টাকা পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অসাধারণ প্রদর্শনের জন্য তাদের অভিনন্দন করেছেন। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যার সংশোধনী বিল পাশ হয়েছে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশের তৎপরতা সহ অন্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের জন্য সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতবি। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50-এ।
1: পুনঃ স্বাগত শ্রোতারা, আকাশবাণী খারসাং কেন্দ্রমা।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আবার শুনে রয়েছেন ভুটানি কার্যক্রম।